দহি চোরে মাখন চোরে চোরে চোরি সারি ধর্মানন্ত পাপ চোরে তারে ভবদলা পারি নারায়ণ এ লই যাও পরম ধাম।